শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 23 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম বা এপেকের 21টি দেশের বাণিজ্য মন্ত্রীরা চীনে তাদের 2 দিনের বৈঠক শুরু করেছেন। একটি অবাধ ও উন্মুক্ত বাণিজ্য ব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের সুঝোতে শুক্রবার বৈঠকটি শুরু হয়। জাপানের প্রতিনিধিত্ব করছেন অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী আকাজাওয়া রিওসেই এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরি ই ওয়াও। অংশগ্রহণকারীরা একটি নিয়ম ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বিরল মৃত্তিকার উপর চীনের রপ্তানি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে জাপান সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার আহ্বান জানানোর পরিকল্পনা করছে। তেহরান ওয়াশিংটন থেকে পাওয়া একটি নতুন শান্তি প্রস্তাব বিবেচনা করছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন এক্ষেত্রে কিছু ভালো লক্ষণ দেখা গেছে। একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে রুবিও ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, আমি আপনাদের এটি নিশ্চিতভাবে বলছি না যে এটি ঘটবেই, তবে আমি বলতে এসেছি যে আমরা একটি চুক্তি করতে পারি কি না তা দেখার জন্য আমাদের সাধ্যমতো সব কিছুই করব। তিনি অতিরিক্ত আশাবাদী হতে চান না এমন উল্লেখ করে রুবিও বলেন, তবে আগামী দিনগুলোতে কি ঘটে তার উপর তিনি নজর রাখবেন। বার্তা সংস্থা রয়টার্স একটি ঊর্ধ্বতন ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে কোনো চুক্তি হয়নি, তবে ব্যবধান কমে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে, তবে ইরান এই বিষয়ে কড়া অবস্থান অব্যাহত রেখেছে। ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি একটি নির্দেশনা জারি করেছেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো উচিত নয়। এদিকে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে তাদের প্রচেষ্টা জোরদার করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও তেহরান সফর করতে পারেন বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার জাপানে এসে পৌঁছেছে, যা অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে দেশটির যৌথ মজুত পুনরায় পূরণ করবে। জাপান সরকার জানাচ্ছে মধ্যপ্রাচ্যের অবনতিশীল পরিস্থিতির মাঝে মজুত থেকে তেল ছাড়া শুরু করার পর এটি প্রথম তেলের পুনঃ সরবরাহ। ট্যাঙ্কারটি শুক্রবার সকালে দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার এনেওস কি

এর ঘাঁটিতে পৌঁছায়। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েতকে জাপানে অপরিশোধিত তেল মজুত করার অনুমতি দেওয়া হয়েছে। এই যৌথ মজুত কর্মসূচিটি জরুরি অবস্থার সময়ে জাপানি কোম্পানিগুলোকে তেল কেনার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক অধিকার প্রদান করে থাকে। জাপান মার্চ মাসের শেষভাগ থেকে এই মজুত ব্যবহার করে আসছে। শিল্প মন্ত্রণালয় জানাচ্ছে, এর ফলে মজুত ছয় দিনের চাহিদা মেটানোর মতো অবস্থা থেকে কমে একদিনে এসে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে, ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত একদিনের প্রয়োজনীয় পরিমাণ আনা হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের 225টি প্রধান শেয়ারের গড় সূচক নিক্কেই রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে সপ্তাহ শেষ করেছে। ইরান সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতি হয়েছে এমন ধারণার ভিত্তিতে বিনিয়োগকারীরা শেয়ারের ক্রয়াদেশ দিয়েছেন। শুক্রবার টানা দ্বিতীয়বারের মতো প্রধান সূচকটি 2.68% বেড়ে 63,339 পয়েন্টে দিন শেষ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট শেয়ারগুলো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। অ্যান্টার্কটিকা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীরা এর সমাপনী অনুষ্ঠানে অঞ্চলটির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য বৈশ্বিক সহযোগিতা প্রসারের প্রচেষ্টা পুনঃনিশ্চিত করেছেন। পশ্চিম জাপানের হিরোশিমা শহরে বৃহস্পতিবার অ্যান্টার্কটিকা চুক্তি সংক্রান্ত পরামর্শমূলক বৈঠকটি শেষ হয়। গত 11ই মে এই বৈঠক শুরু হয় এবং 32 বছরের মধ্যে প্রথমবারের মতো এটি জাপানে অনুষ্ঠিত হল। 11 দিন ব্যাপী এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউক্রেন সহ 44টি দেশ থেকে 400 জনেরও বেশি কূটনীতিক, গবেষক ও অন্যান্য বিশেষজ্ঞ একত্রিত হয়েছিলেন। আলোচনা চলাকালীন অংশগ্রহণকারীরা অ্যান্টার্কটিকার শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা চালাতেও সম্মত হন। তারা এম্পেরর পেঙ্গুইনের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের বিপন্ন প্রজাতির লাল তালিকায় বিপন্ন হিসেবে তালিকাভুক্ত। তারা আরও নিশ্চিত করেন যে সাম্প্রতিক বছরগুলোতে অ্যান্টার্কটিকায় পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সামাল দেওয়ার জন্য একটি কাঠামো তৈরির আলোচনা তারা চালিয়ে যাবেন। বৈঠকে অংশ নেওয়া জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত উইয়ামা হিদেকি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করা উইয়ামা বলেন যে এই সম্মেলনটি পারমাণবিক বোমা হামলার শিকার হিরোশিমা থেকে শান্তির গুরুত্ব বিশ্বকে জানানোরও একটি সুযোগ। তিনি আরও বলেন, এটি বিভেদ ও সংঘাতের যুগ হওয়া সত্ত্বেও সম্মেলনটি এই বার্তা দিতে সক্ষম হয়েছে যে আন্তর্জাতিক সহযোগিতা যথাসম্ভব উৎসাহিত করা উচিত। প্লাস্টিক পাত্র বাবদ ক্রমবর্ধমান ব্যয়ের সম্মুখীন হওয়ায় জাপানের একটি প্রধান সুপারমার্কেট চেইন গ্রাহকদের কাছে তৈরি খাবার বিক্রির পদ্ধতিতে পরিবর্তন আনছে। ইরান সংঘাতের কারণে এই উপাদানের দাম প্রায় 20% বেড়েছে। ইতো ইয়োকাদো, সাধারণত তেম্পুরা এবং সুশি রোলের মতো তৈরি খাবারের উপাদানগুলো আলাদা আলাদা পাত্রে বিক্রি করে। প্লাস্টিকের ব্যবহার কমাতে এটি গ্রাহকদের পছন্দসই পরিমাণ বেছে নিয়ে তাদের নিজেদেরকেই পাত্রে রাখতে অনুরোধ করবে। কোম্পানিটি জানাচ্ছে যে তারা কয়েক ধরনের তাজা মাংসের প্যাকেজিংয়ে প্লাস্টিকের ঢাকনা ব্যবহার বন্ধ করার পরিকল্পনা করছে। এর পরিবর্তে তারা কিচেন র‍্যাপ ব্যবহার করবে। এছাড়া তৈরি নুডলস পণ্যের বান্ডিল হিসেবে ব্যবহৃত প্লাস্টিকের ফিল্মটিও বাদ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আরেকটি বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইয়ন তাদের পণ্যের পাত্রগুলোকে আরও সাধারণ করার উপায় খুঁজছে। এদিকে আরও অনেক কোম্পানি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।